0: हेलो
1: हेलो सारे साहब।
0: हेलो एकारो
1: साहब तो आपको जो मैं था
0: यस सर
1: इनको
0: अलाफी आने ओके लोर कोई सा आज बोला सिंह के
1: मिस्टर अधिदा खोला चाह कोता
0: आ बाबा एकारो सा
1: मुझरा बिकेरे कौन
0: कुछ मैं था
1: तो एक बम लेंगे मैं तो ये
0: ऐसा
1: तेरी बिरी तेरी बिरी लारो तो ते जब तो किसे आ गई मैं पास पे आवाज़ चलो न सिंहरी सिंह आ बिरी नान मुझे पहले वो लोन कौन का हो tole la mi so ro da ta ko mi tole gbe se ile da pa ah nkan kan o pastor adupe lowo olorun
0: oluwa shiun oluwa shiun
1: o wa da so pe o
0: oluwa shiun
1: adupe o e se gan
0: yes sir baba mo gbadura fun yin ma je mu abu olorun ko ni ye lori yin
1: amen amen
0: eyin ati dile yin olorun yo ma pa yin mo olorun yo si ma ko yin ninu ewu gbogbo e wa riri olorun
1: amen
0: god bless you e se gan sir Hello.
2: Hello, Sam.
0: Hello, Ekaro.
2: Ekaro, Sam. Adi ola lati amuloko.
0: Ekaro, ma.
2: Ni Olorun lo go lori aye mi. Olorun ti o fi mele fun ise ota. O gbe ga o. O rowo Olorun o.
0: Oluwa seun. Aba yin dupe. Gbogbo ojo aye yin na le fi ma ri owo Olorun.
2: Amen.
0: Gbogbo ojo aye le ti ma ri ri Olorun. Ma je mu ibi kan ko ni se lori ile yin.
2: Amen.
0: Jesu Oluwa wa. God bless you, man. Hello. Hello.
3: Hello.
0: Hello.
3: Hello,
0: Ekaroma.
3: Hello.
0: Hello, Ekaroma.
3: Oh, Ekaro.
0: Yes, ma'am.
3: Ekaro.
0: Yes, ma'am.
3: Aku sinye ni.
0: Isimi alayo ni. Yes, ma'am.
3: Modupe
0: lowo Olorun. Daruko yin fun wa o.
3: Mi si akipala alakake yo.
0: E ka aro ma.
3: E ka aro o.
0: Yes ma.
3: Modupe lowo Olorun. Gbogbo adura je npa fun mi ni ile ise eyin Olorun ba mu. O ba mu le ri ese lori ti gbogbo ti mo n bere sono ti ba n dance. Mo mu so pe ise yin ti pe jale ni. Loruko Jesu ma dupe jale ni. Tori mo rowo adura gbogbo awon pastor te n gbe wa lori ile ise yin. Mo rowo adura re lori aye mi. Mo wa ti dupe lowo Olorun to fo dun. Kodo ọdún mi, èmi àti ọmọ ọmọ ọdún kọ́ mi àti ìyáyọ̀ àti èmi ti Akíkọ́lá sọ́fọdún kọ́dún wa lánàá o, mo pẹ́ lọ́wọ́ ọlọ́run, mo yan ọlọ́run lógo.
0: Olúwa ṣeun.
3: Mo fọpẹ́ púpọ̀ kú òlé rẹ̀, ọlọ́run bá mi bàjẹ́ ni.
0: Olúwa ṣeun. Mo
3: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o.
0: Olúwa ṣeun, abáyín dúpẹ́ mà. Gbogbo ọjọ́ ayé ilẹ̀ ti máa rí ire Ọlọ́run. Amen.
3: Amen.
0: Hello.
4: Hello, sir.
0: Hello, Ekaro.
4: Ekaro, sir.
0: Yes, sir. Kí lorúkọ yín o?
4: Orúkọ mi ni Aṣàyí Adékọ́lé.
0: Ekaro, sir. Látàdúgbò mo.
4: Mo ń pè láti àdúgbò Òkè Ayọ̀ ní Ojú Ọ̀nà Ìbàdàn.
0: Bàbá, Ekaro.
4: Ekaro, sir.
0: Yes, sir.
4: Ìdí ọpẹ́ mi ni tí mo fẹ́ dúpẹ́ wípé ọ̀sẹ̀ tó lọ ìka ara ẹ̀wò yá ní àárọ̀ ọ̀sẹ̀ lọ́sọ síta. Mọ̀ báyìí ọlọ́run ti ṣàkóso ọlọ́run ti jẹ́ agbára
0: ìtumọ̀
4: ti dúpẹ́ nìyẹn.
0: Olúwa ṣeun, abayín dúpẹ́, abayín dúpẹ́. Ẹ wo lórí àwọn ọmọ yín yẹn lórúkọ Jésù ẹ ò ní sunkún. Àbú Ọlọ́run máa dájú lórí wọn. Ọlọ́run adẹ̀jẹ̀ káwọn ọmọ yẹn kan lálùyọ lórúkọ Jésù. Ìtorí Ọlọ́run fún ayé wọn yóò wá sí ìmúṣẹ. Jésù Olúwa wa. Thank you, sir.
4: Ẹ ṣe sá.